0: কথা কোরা প্রশ্ন বিচার জিও রেডিও নেটওয়ার্ক।
1: তাই আহিলে শুনদেই হুনুহুন্ছ উজ্যালো রেডিও নেটওয়ার্ক কাঠমান্ডুমা 90 মেগাহার্জ। অব শুন্ন সক্নুহুন্ছ চিত্রলহর।